0: गिलास तुम कफाफी।
1: निवलों तिन्ना दिया तेंगने नाफन चल नोलंगो तुम फर्ती शुफिया के विदन कर ब्रा नाकर विदन प्यानिंग अफक प्रेस नाकर अब नन पेपे ननी रज्जा बिलेंगे दफनांडो तेंगा मंगत के उस तो दिन रे तुम लोग फंजा कंगाबून भाई ताई इचिंजन मदीन के थे हम थना गा फर्ट बांध फुट ने तेंगे तो उस तो दिन मैं माफ जन निम्नी फतन रनी कंगों थना गा जब मार चेन आशा जान ले तेंगे
2: यानी जब उठा नेंगा मार करो जाने तेम निफ्टु रंग तेजन मिसी कारजन रोजाने ny avy aty amin'ny fitondrana sy avy aty amin'ny vahoaka ny hitako avy aty amin'ny fitondrana zany ny fagnamboarana ny fotodrafitrasa igny zany mo manerana ny nosy zany moa tsy hitanisa ya ary tsy hitanisany efa vita ary tsy hitanisany mbola tsy vita de aty amin'ny vahoaka ndraiky zany mihegny zany entimanana zany amin'ny vahoaka zany afa-tsy mifandanja amin'ny vidim-piaignana zany ny entimanana hoe mifehiny zany mitotongana ny vidim-piaignana malagasy
3: ino ary ny andrasanao amin'ny mpitondra magnaraka tsy haintsika hoe nazovy nazovy hitondra amin'ny tagno teny efatra amby roapolo sy roa arivo ino andrasana manokana amin'ny mpitondra magnaraky
2: ya anate moa zany agnontany hoe ny zavatra hitako amin'ny dimy tagno fa ny fantanegna anazy zany ndraiky ny amaleko azy mety tsisy fandraisany amin'ny lera nikoraniky teo ny zavatra andrasako mpitondra magnaraka zany na zao vitondra ao na mbola le mpitondra mpiarinasany mbola hitondra io na ohatra mpitondra hafa na tsisy nitondra io fa ny zavatra andrasako dia ny le olo hitondra io zany ny ampagnaradalagna ny ampiatra ny lalàgna satria zany tegna olagna antsika am'izao zany tsy fagnarahan-dalàgna fa raha io zany mipetraka tsara fagnarahan-dalàgna io zany tsy sarotro mampandroso ny gasy io zany ny bazin-draha jiaby zany fagnarahan-dalàgna
0: saotra tomboko lahy saotra tomboko vavy
4: yes yes yes yes